0: আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করিছন্তি শরৎচন্দ্র রথ
4: রস কণ পচারে উত্তর হব যা ভাবরে ভিজাই দিয়ে হজাই দিয়ে ও মজাই দিয়ে কুহা যাই পারে যে রস এক অনুভব বিভিন্ন প্রকার রঙরে রস থাকে ভিন্ন ভিন্ন প্রকার শব্দরে ভিন্ন ভিন্ন রস থাকে ফুলর বাসনারে রস থাকে কোইলির কুহুতানরে রস থাকে ঝরণার গানরে রস থাকে জলপ্রপাতর ভীম ভৈরব শব্দরে রস থাকে সমুদ্রর গর্জনরে মধ্য রস থাকে মলয় পবনর প্রবাহরে রস থাকে যাহা শরীরকু শিহরিত করে প্রাণকু পুলকিত করে মনকু প্রমোদিত করে প্রকৃতিরে রসময়ঙ্কর রসাল রূপায়ন দেখিবাকু মিলে কেতেবেলে শান্ত রস কেতেবেলে বীররস তো আউ কেতেবেলে বিভৎস রসর প্রকটন হই থাকে এই পৃথিবীরে প্রকৃতি ভিতরে মননশীলতার রসানুভব অধিকর অধিক হই থাকে এপরি রসময় প্রকৃতির সন্তান হয়ে মানিষ এড়ে নিরস কাহিকি মানিষ মনরে সরসতা নাহি কাহিকি কিয়ে তাঠারু ছড়াই নেইছি মধুরতা এতে শুষ্ক ভাব কর্কশ ভাব কিয়ে তা মনরে ভরি দেইছি এতে অবসাদ হতাশা ক্রোধ বিরক্তিভাব সহিত স্বার্থপরতা কিয়ে ভরি দেইছি এতে নকারাৎমকতা কিয়ে মানিষ মনরে ভরি দেইছি যে যাহাফলরে সে কেতে অকথা মনরে ভাবুছি কেতে অকথা সে তুণ্ডরে কহুছি কেতে অকার্য সে শরীরে করুছি তা ভাবনারে রস নাহি শব্দরে রস নাহি কার্যরে রস নাহি কেড়ে স্বাদহীন জীবন আজি মানিষ বঞ্চুছি সতে কাহা প্রতি তার শ্রদ্ধা নাহি কারণ প্রায় কেহি তাপাই বিশ্বাস ভাজন নুহন্তি কাহা প্রতি তার সম্মান নাহি কারণ সে নিজকু সবুঠারু অধিক সম্মাননীয় বলি মনে করুছি কাহা পাখরে মন খোলি দুঃখ সুখ পদে প্রকাশ করিবা পাই শ্রোতার অভাব ঘটুছি

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। ট্যুন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকে। আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। কার্যক্রমর প্রথম কথাচিত্র হচ্ছে কহি প্যার না হো যায়। গীতটি যুগল কণ্ঠে গাই শুনাইছেন অলকা ইয়াগ্নিক এবং কুমার শানু। সঙ্গীতরে সজাইছেন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। আরম্ভ করুছ সূচনা এবং মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি কথাচিত্র হেউছি মা তুহি সাহা ভরসা। দিলীপ জেনাঙ্ক গীত রচনার গাই শুনাইছন্তি মানসী পাত্র এবং সাথী কলাকার মানে।

পরবর্তী কথাচিত্র আকাশে কিরঙ্গ লাগিলা। গীতটির কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ, গীত রচনা করেছেন দেবীদত্ত মহান্তি। কথাচিত্র আকাশে কিরঙ্গ লাগিলা।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 এফএম রে। বর্তমান শুণুচ্ছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। কার্যক্রমে আপনার শুণুচ্ছেন কতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত, কিছুক্ষণ ভিতরে শুণিলে কতটি ওড়িয়া কথার গীত, ক্ষমা করবে, কতটি ওড়িয়া কথাচিত্রর গীত। বর্তমান শুণন্তু কতটি হিন্দি কথাচিত্রর গীত। সোনু নিগম এবং অনুরাধা শ্রীরামক কণ্ঠরে শুণন্তু এই গীতটিকে।

শ্রোতা বন্ধু, তমাখুর ক্ষতিকারক প্রভাব তথা তমাখু সেবন হ্রাস করা উদ্দেশ্যে প্রতিবর্ষ মে 31 তারিখে বিশ্ব তমাখু বর্জন দিবস পালন করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO দ্বারা পরিচালিত এক বিশ্বস্তরীয় পদক্ষেপ ভাবে এহাকু পালন করা যায়। তমাখু সেবনের প্রোৎসাহনকু রোকিবা এবং স্বাস্থ্য প্রতি বিপদ বিষয়ে জনসাধারণক মধ্যে সচেতনতা সৃষ্টি করিবা এহার লক্ষ্য। স্পষ্ট শব্দরে কহিবাকু গলে বিশ্ব তমাখু বর্জন দিবস তমাখু সেবনকু বন্ধ করিবাকু প্রোৎসাহিত করিবা দিগরে পালন করা যায়। তমাখু সেবন দ্বারা পাটি, ফুসফুস ইত্যাদি কর্কট রোগ সৃষ্টি হয়ে থাকে এবং প্রতিবর্ষ এহা লক্ষ লক্ষ লোককু মরণ মুহকু ঠেলি দেইথায়। কর্কট ব্যতীত শ্বাসরোগ, মস্তিষ্কাঘাত, হৃদরোগ ভলি সমস্যা মধ্যে দেখা দেইথায়। শুনিবা কার্যক্রমর পরবর্তী গীতটিকু আর্যু কথাচিত্ররু। কণ্ঠদান করিছন্তি কুমার শানু, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা করিছন্তি আনন্দ বক্সী।

শ্রোতা বন্ধু, আমি টিকে আগুরু কথা হোথিলে ওয়ার্ল্ড নো টবাকো ডে বিষয়ে। তেবে 1987 মসিহারে বিশ্ব স্বাস্থ্য সংগঠন তমাখুর ব্যবহার উপরে নিয়ন্ত্রণ আনিবা পাই এক স্বতন্ত্র দিবসর স্থাপনা করিবাকু নিষ্পত্তি নেইথিলা। 1988 মে মাস 31 তারিখরে প্রথম বিশ্ব তমাখু বর্জন দিবস বা ওয়ার্ল্ড নো টবাকো ডে পালিত হইথিলা। সিগারেট বিড়ির ধূয়া কেবল ব্যক্তি উপরে নুহে, বরং এর আখপাখে রহুথবা শিশু, মহিলা এবং বৃদ্ধ ব্যক্তিঙ্ক উপরে মধ্য প্রতিকূল প্রভাব পকাই থাকে। ফলে ব্যবহারকারী মানক উপরে ক্যান্সর ভলি সমস্যার প্রভাব দেখা যাওয়া বেলে, আমি আগরু যেমতি কথা হলে ছোট ছোট ছুয়া মানক মধ্যে স্মৃতি শক্তি হরাইবার ভলি সমস্যা মধ্যে দেখা দেই থাকে। চলিত বর্ষ বিশ্ব তমাখু বর্জন দিবসর বিষয় রয়েছে অনম্যাস্কিং দ অপিল কাউন্টরিং নিকোটিন অ্যান্ড টবাকো আডিকশন, মানে নিশা এবং তমাখু আসক্তি রোকিবা পাই এর আকর্ষণকু পদারে পকাইবা।

0: ষষ্ঠ সপ্তম শতাব্দীরে পাণ্ডুবংশী রাজবংশর মহর্ষি বালার্জুনঙ্ক সহ সংশ্লিষ্ট তিনোটি বিরল তম্বা সামগ্রী হস্তগত হয়েছি বলে শ্রী মোদি কহিছন্তি। ঝাড়খণ্ডর রাঞ্চিরে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় বরিষ্ঠ দৌড়কুদ সংঘ পক্ষর আয়োজিত প্রতিযোগিতা সম্পর্কে উল্লেখ করে প্রধানমন্ত্রী কহিছন্তি, এথিরে 800 খেলাড়ি বিভিন্ন বর্গরু অংশগ্রহণ করেছিলেন। চারিটি জাতীয় রেকর্ড প্রতিষ্ঠা করেথিবা খেলাড়িঙ্কু শ্রী মোদি অভিনন্দন জনাইছন্তি। 100 মিটর দৌড় প্রতিযোগিতার নূতন রেকর্ড স্থাপন করেথিবা গুরিন্দর বীর সিং এবং ওড়িশার খেলাড়ি অনিমেষ কুজুরঙ্ক সহ শ্রী মোদি কথাবার্তা করেছন্তি। কার্যক্রম সময়রে এই খেলাড়ি মানে প্রধানমন্ত্রীঙ্ক সহ সেমানকর অভিজ্ঞতা বর্ণনা করেথিলে।
1: অনিমেষ জি নমস্কার।
2: নমস্তে স্যার, মে নাম অনিমেষ কুজুর হে। মে 200 মিটার অর 4x100 মিটার কা ন্যাশনাল রেকর্ড হোল্ডার হু। এন্ড মে ছত্তিশগড় সে বিলং করতা হুঁ স্যার। এন্ড অভি মে উড়িষ্যা সে খেলতা হুঁ। মে লাস্ট ইয়ার এশিয়ান মেডাল অর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডাল লেকে আয়া। এন্ড মে অ্যাথলেটিক্স 2021 সে চালু কিয়া। জব মে স্কুল সে পাস আউট হুয়া, মে সৈনিক স্কুল অম্বিকাপুর সে পাস আউট হুঁ। এন্ড মে পহলে ফুটবল খেলা করতা থা। এন্ড মেরে পেরেন্টস কোভিড কে সময় মুঝে থোড়ি বহুত ছুট দেতে থে কি তু জাকে বাহার দৌড় লে ইয়া খেল লে। তো জব কোভিড খতম হোনে লাগা তো মেরে ফুটবল কে জো ফ্রেন্ডস থে উন্হোনে মুঝে বোলা কি স্টেট মিট হোনে ওয়ালা জাকে তু পার্টিসিপেট কর।
0: প্রধানমন্ত্রী কহিছন্তি, জ্যোতির্বিজ্ঞান সর্বদা যুববর্গঙ্ক পাই কৌতূহল সহিত অনুসন্ধান দিগরে প্রেরণা প্রদান করুছি। জ্যোতির্বিজ্ঞান ক্লব দেশব্যাপী ক্রমশ লোকপ্রিয় হেউছি। যুবপিঢ়িঙ্কু এই ক্লবরে সংশ্লিষ্ট হেবা সহ অবকাশ দিনগুড়িকরে প্ল্যানেটোরিয়াম পরিদর্শন করিবাকু সে অনুরোধ করিছন্তি। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কার্য করিথিবা নাগরিকঙ্ক সম্পর্কে প্রধানমন্ত্রী আলোকপাত করিছন্তি। সমাজ পাই নিরন্তর কার্য করুথিবা লোকঙ্কঠারু শিক্ষা লাভ করি নিজে কিছু ভালো কার্যর অংশ হেবাকু প্রধানমন্ত্রী সমস্তঙ্কু আহ্বান দেইছন্তি। রাজ্যের সমস্ত বিধানসভা ক্ষেত্রে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম গতকালিঠারু আরম্ভ হয়েছি। নূতন ভোটরঙ্ক নাম পঞ্জীকরণ, মৃত কিংবা স্থানান্তরিত ভোটরঙ্ক নাম বাদ দেবা এবং ভোটর কার্ডরে থিবা ত্রুটি সংশোধন পাই এসআইআর কার্যক্রম আরম্ভ হয়েছি। বুথস্তরীয় অধিকারী মানে নিজ নিজ অঞ্চলরে ঘরকু ঘর যাই ভোটরঙ্কু স্বতন্ত্র পরিগণনা ফর্ম বণ্টন করছন্তি। নির্বাচন কমিশনঙ্ক ওয়েবসাইটরে মধ্যে এই ফর্ম উপলব্ধ আছে। প্রথম দিনরে গতকাল 2,69,166 জন ভোটরঙ্কু ফর্ম দিয়া যাইথিবা জনাপড়িছি। রাজ্যরে স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলগুড়িক তরফরু 33,026 জনকু নিযুক্ত করা যাইছি। বৌদ্ধ জিলা প্রশাসন পক্ষরু এসআইআর বাবদরে ব্যাপক সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে জিল্লাপালঙ্ক কার্যালয় পক্ষরু এক স্বতন্ত্র প্রচার রথর শুভারম্ভ করা যাইছি। জিল্লাপাল তথা জিলা নির্বাচন অধিকারী বিভূতিভূষণ নায়ক শুভারম্ভ করিতিবা সচেতনতা রথ জিল্লার বিভিন্ন ব্লক, পঞ্চায়েত ও সহরাঞ্চল বুলি ভোটরমানঙ্কু এসআইআর বাবদরে সচেতন করাইব। আসন্তা জুলাই মাস 16 তারিখে মহাপ্রভুঙ্ক বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা পূর্বরু জুন মাস 29 তারিখে স্নানযাত্রা এবং নীতিকান্তি শৃঙ্খলিত করা নেই দৈতাপতি নিযোগ সহিত কিপরি উত্তম সমন্বয় রহিব সে সম্পর্কে আজি পুরী আরক্ষী অধীক্ষকঙ্ক কার্যালয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। আরক্ষী অধীক্ষক প্রতীক সিংঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে দৈতাপতি নিযোগর সভাপতি, সম্পাদক এবং বরিষ্ঠ সদস্য মানে যোগ দেইথিলে। তমাখু সেবন এবং স্বাস্থ্য প্রতি এর কুপ্রভাব সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্ব তমাখু বর্জন দিবস পালন করা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন পক্ষর 1988 পালন করা যাওয়া এই দিবসর চলিত বর্ষর বার্তা রয়েছে তমাখুর ভ্রমাত্মক উদ্দেশ্যক উজাগর করা, নিকোটিন এবং তমাখু পরি বদভ্যাসর মোকাবিলা করা। ওড়িশাকু তমাখুমুক্ত রাজ্য ভাবে গড়ি তোলা পাই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশ্ব তমাখু বর্জন দিবসরে আহ্বান দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং তমাখু সেবনর অপকারিতা সম্পর্কে নিজে সচেতন হওয়া সহ অন্যক সচেতন করা লাগি পরামর্শ দিয়েছেন। তমাখু সেবনর অপকারিতা সম্পর্কে বিশিষ্ট মধুময় বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মীধর সেন্ড আকাশবাণীকে কহিছেন,
3: ডায়াবেটোলজিস্ট কটক, তমাখু ব্যবহার অনেক দীর্ঘকালীন রোগ পাই প্রমুখ কারণ। প্রতিবর্ষ 1.35 নিহত লোকঙ্ক মৃত্যু তমাখু সেবন দ্বারা হুয়ে। তমাখু সেবন দ্বারা কিডনিরে যে যাইছে রক্তনলী, আউ ব্রেনকু যে যাইছে রক্তনলী, হার্টকু যে যাইছে রক্তনলী তাকু সংকুচিত করে। সংকুচিত করি ব্রেন স্ট্রোক, হার্ট আটাক, কিডনি ফেলুয়ার, কিডনির ডায়ালিসিস দরকার হুয়ে কিছুদিন পরে যদি রেগুলার জনে খাইলা সেতিপাই তমা।

শ্রোতাবন্ধু শুনিলে সম্বাদ প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী 103.4 FM রে কিছু সময় মধ্যে শুনবে কার্যক্রম সূচনা।

0: শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই ওড়িয়া আলবম গীতর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। আজর কণ্ঠশিল্পী মানে কুমার পাপি ও মোনালিসা। আপনার শুনে পঞ্চানন নায়ক ও বিজয় সুতার কণ্ঠে রচনার এই গীতগুড়িক। আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে কিছুক্ষণ মধ্যে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই জুয়াঙ্গ।

0: আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
2: শুনন্তু কিষানমণি কার্যক্রম উপস্থাপনার স্বয়ংসুধা দাস, প্রকাশ কুমার রথ, বিভূতিভূষণ মিশ্র, প্রযোজনা করছন্তি দিলীপ কুমার নায়ক।
3: ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରାୟୋଜକ ହେଉଛନ୍ତି କୃଷି ଓ କୃଷକ କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରଣାଳୟ, ଭାରତ ସରକାର।
4: ଗୁଡ଼ିକ ଦେଖିକି ଆମକୁ ବହୁତ ଭଲ ଲାଗିଲା, କାରଣ ଏଇଟା ସୁନ୍ଦର
5: ପହଞ୍ଚିଲେ ବାଟରେ କଣ ସବୁ ପ୍ରାକୃତିକ ଦୃଶ୍ୟରାଜି ଦେଖିଲ ଟିକେ ସୁଧା କୁହ, ତାପରେ ଭଜନୀ ଆମର କହିବ।
4: ଆସିଲା ବେଳକୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଯୋଉ କୋଉଠି ଧାନ ଅମଳ ହେଇଛି, କୋଉଠି ବିରି ଅମଳ ହେଇଛି, ଆଉ ଆମ୍ବ ତ ନାହିଁ ନଥିବା କହିଲେ ଚଳେ। ଯେତେବେଳେ ଆମେ ଭାଇଙ୍କର ଫାର୍ମ ହାଉସ୍ ଭିତରକୁ ପଶିଗଲୁ, ସେତେବେଳେ ଯୋଉ ପୋଖରୀ ଗୁଡ଼ିକ ଦେଖିକି ଆମକୁ ବହୁତ ଭଲ ଲାଗିଲା, କାରଣ ଏଇଟା ସୁନ୍ଦର ପରିବେଶ ଯୋଉ ହେଇଛି ବହୁତ ମନକୁ ଛୁଇଁ ଯାଉଛି। ଆଉ ମୁଁ ଭାବୁଛି ଏଇ ପରିବେଶ ଭିତରେ ରହିଲେ ମଣିଷ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶାନ୍ତିରେ ନିଶ୍ୱାସ ମାରିପାରିବ।
5: ସତ କଥା କହିଛ ସୁଧା, ଯେ ବାପା ଭଜନୀ।
6: ଆଜ୍ଞା,
5: ତୁ ବାପା କଣ ଦେଖିଲୁ ଟିକେ ବର୍ଣ୍ଣନା କର।
6: କଣ ଆଉ ଦେଖିବା, ବାଟରେ ତ ଆସିଲେ ବାବା ବରାଳ ବାଲୁଙ୍ଗେଶଙ୍କ ଦର୍ଶନ କରି ସୁଆଣ୍ଡା ଗ୍ରାମରେ ଗୋପବନ୍ଧୁଙ୍କୁ ଟିକେ ଦେଖି ତାଙ୍କ ଗାଁରେ ବୁଲି ସେ ଅନୁଭୂତି ମଧ୍ୟ ସାଉଁଟିଲେ। ଆସିକିରି ଯୋଉ ଭାଇଙ୍କର ଫାର୍ମ ହାଉସ୍ ଭିତରେ ପଶିଗଲେ, ଏଠାର ପ୍ରାକୃତିକ ଦୃଶ୍ୟ କହିବାକୁ ନଚଳେ ଜଗାଇନା। ଭାରି ସୁଲୁସୁଲିଆ ପବନ ସହିତ ବିଭିନ୍ନ ଚାଷ ଦେଖିଲେ ତ ମନ ଭାରି ଖୁସି। ଆଉ
5: ବାବା ବରାଳ ବାଲୁଙ୍କେଶ୍ୱରଙ୍କର ଦର୍ଶନ, ତା ସହିତ ଏଇ ଯୋଉ ସୁଆଣ୍ଡ ଗ୍ରାମ ଆଉ ଯାହାକି ଉତ୍କଳମଣିଙ୍କ ସହିତ ଜଡିତ ରହିଛି, ଆଉ ଆମର ଗର୍ବ ଆଉ ଗୌରବ ଏ ମାଟି, ଆଉ ତା ସହିତ ଚାଷୀ ଭାଇ ସେ ଯୋଉ ଫାର୍ମ ହାଉସ୍ ଟି କରିଛନ୍ତି, ସେ ସୁନ୍ଦର ଭାବରେ ମୁଖ୍ୟ ରାସ୍ତାରୁ ଲମ୍ବା ଗୋଟେ ମାଟି ରାସ୍ତା ଚାଲି ଆସିଛି ଫାର୍ମ ହାଉସ୍ ଭିତରକୁ, ଆଉ ଦୁଇ ପାର୍ଶ୍ୱରେ ଅନେକ ନଡିଆ ଗଛ ଅଛି, ପୋଖରୀ ତ ଏଠି ଭର୍ତ୍ତି ହେଇଛି, ଆଉ କଦଳୀ ଚାଷ ହେଇଛି, ଅନେକ ପନିପରିବା ଚାଷ ହେଇଛି, ତା ସହିତ ପୋଖରୀରେ ମାଛ ଚାଷ ଚାଲିଛି। ଭାଇଙ୍କଠୁ ଆଗ ବୁଝିବା ଏଇ ଗାଁର ଯୋଉ ସଂସ୍କୃତି ରହିଛି, କେତେ ପରିବାର ଅଛନ୍ତି, ପର୍ବପର୍ବାଣି ଯାନିଯାତ୍ରା ସମ୍ପର୍କରେ
4: ଏବେ ଜଗାନା। ଏ ଭଜନୀ, ଶୁଣବା, ଇଏ ଆମେ ତ ଭାଇଙ୍କୁ ତାଙ୍କ ଗାଁ ସମ୍ପର୍କରେ, ତାଙ୍କ ଚାଷବାସ ସମ୍ପର୍କରେ ପଚାରି ବୁଝିବା, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ଶୁଣିବା ଗୋଟିଏ ଭକ୍ତି ଗୀତ।
6: ହଉ ଶୁଣିବା।

শ্রোতা বন্ধু, এতে পর্যন্ত শুনতে কার্যক্রম প্রচার করল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র রু আকাশবাণী পুরী। বর্তমান সময় চেয়ে শুণবা হিন্দি কথাচিত্র কার্যক্রম। প্রথমে শুনে নিহত এই গীতটি আপ তো আসে না থে কথাচিত্র রু যুগলকণ্ঠে গাইছেন আশা ভোসলে ও সুরেশ ওয়াডেকর।

0: শ্রোতা বন্ধু, আপনমানে শুনছেন হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী পুরী 103.4 FM। শুনন্তু কার্যক্রমর পরবর্তী গীতটি আন মিলো সজনা কথাচিত্রর আনন্দ বক্সিঙ্ গীত রচনা, লক্ষ্মীকান্ত পেলালঙ্সঙ্গীত সঞ্চোজনা কু দ্বৈত কণ্ঠে সজাইছেন লতা মঙ্গেশকর কিশোর কুমার।
1: আচ্ছা তো হাম চলতে হ্যাঁ।

শ্রোতাবন্ধু শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আসন্তু শুনে নেবা কার্যক্রমর নেক্সট গীতটি অভিমান কথাচিত্রর মজরু সুলতানপুরী গীত রচনা এস ডি বর্মন সঙ্গীত সঞ্চোষণক কণ্ঠে সজাই শিল্পী লতা মঙ্গেশকর আপনার গীতটি রয়েছে অভিমান কথাচিত্রর।

0: শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারিত হচ্ছে 103.4 মেগাহার্জ যোগে। আপন মানে আমার কার্যক্রম নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে শুনেপারে। পরবর্তী কার্যক্রম রয়েছে জগন্নাথ ভজন, শুনেপারে এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুত বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা। সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু। নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাআন্তু।
2: ओहो, नौरियारो लव स्टोरी रो मैच हला आरंभ। उभय खाइले इटालियन क्विजिन, वेटर फोपाड़ीला स्पिन, 4,000 रो बिल आसिला। रोहन रो हृदय जोर रे धक धक हेला, जाईथिला भूली से नेबा को निजरो वॉलेट। रिया हे गला कूल आउ कला डिजिटल पेमेंट। आपनो भी क्यूआर कोड स्कैन करिके यूपीआई रे करंतु पेमेंट। डिजिटल पेमेंट द्वारा जीतंतु लाइव रो प्रति टूर्नामेंट।
3: भारत करे डिजिटल देय प्रदान,
4: सहज अटे प्रतिदि नेण देण।
5: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट ऐप रे बुक ए कॉल विथ बीएलओ सुविधा रो उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।
0: आकाशवाणी पुरी प्रचार करछु जगन्नाथंक भजन। आजिर प्रथम कंठशिल्पी करुणाकर सेठी, शिल्पींक कंठरे दुर्गाचरण पटनायकंक गीत रचनार शुणिबा एही भजनटी।

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাচ্ছি জগন্নাথ ভজন কার্যক্রম কু আজি পাই এটি শেষ করছু। আজির কণ্ঠশিল্পী মানে লে করুণাকর সেঠি, সোহিনী মিশ্র, লক্ষ্মীকান্ত পালিত, ভিকারি বড়, শ্যামামণি দেবী ও সোনু নিগম। গীতগুড়ি রচনা করে দুর্গাচরণ পট্টনায়ক, অভিমন্যু বরাল, নরেন্দ্র বেহরা, অলেখ বিশ্বাল, স্নেহলতা মহান্তি ও তুলসীরণী বেহরা। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র। পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: system utilized for evaluation of Class 12 answer sheets. In a social media post, the board said it is closely monitoring vulnerabilities in the portal of its service provider that were recently flagged in the public domain. It said vulnerabilities have been identified and contained, and a thorough review is being carried out to rule out any other exploitable weaknesses. In Himachal Pradesh, the Bharatiya Janata Party, BJP, has won 3 out of 4 municipal corporations in the civic body elections, winning Dharamshala, Solan and Mandi. The Congress Party has won the Palampur Municipal Corporation. The counting of votes was held today while polling took place on the 17th of this month. In Maharashtra, the ruling Mahayuti Alliance today finalised its seat-sharing formula for the upcoming Legislative Council elections to 17 seats. Under the agreement, the BJP will contest 11 seats, Shiv Sena 4 seats and Nationalist Congress Party, NCP, 2 seats. The opposition Mahavikas Agadi, MVA, had earlier announced its allocation for 15 of the 17 seats, with Congress contesting 8 seats, Shiv Sena UBT 4 and the Sharad Pawar-led NCP 3 seats. Discussions on the remaining Nashik and Nanded seats are still underway. Tomorrow is the last day for filing nomination papers for the elections. In the high-voltage IPL title clash, Gujarat Titans set a target of 156 runs for defending champions Royal Challengers Bengaluru, RCB, at the Narendra Modi Stadium in Ahmedabad. In reply, RCB were 133 for 5 in 14.3 overs when reports last came in. Put into bat, Gujarat Titans posted 155 for 8 in their 20 overs, with Washington Sundar scoring an unbeaten 50 off 37 balls. And that is the end of this news bulletin.
1: Srotabandhu Sonatile Sambada Rilekari Pracharkalo Akasabani Dilli Kendraru Akasabani Puri Studiokare Samay Bartaman Rati 11ta baji 10 minute 7 second Ajira Adhibeshana Shesha Kariba Purbaru Koi Rakhuchu Pani Pagra Suchana ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর মিলিথিবা সূচনা অনুযায়ী দক্ষিণ উপকূলবর্তী ওড়িশার বহু স্থানের সাধারণর মধ্যম ধরনের বর্ষা সহ ঘড়ঘড়ি হয়ে যাইছে। দিনর সর্বোচ্চ তাপমাত্রায় 4-6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হ্রাস লক্ষ্য করা যাইছে। মৎস্যজীবী মানক কোণী সতর্ক সূচনা না শুনলে পাণিপাগর সূচনা বর্তমান শুণত আসন্তকালি প্রাতঃ অধিবেশনের প্রসারিত হওয়ার কার্যক্রম সূচনার কিছু আসন্তকালি সকাল 6:05 শুনবে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা অনুচিন্তা কার্যক্রম প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র সকাল 6:35 সকাল 6:40 প্রচার করব কুসুমী তুলসীদাসঙ্ রচিত শ্রীরামচরিত মানসর 93তম অধ্যায় আমার স্বাস্থ্য কার্যক্রম শুনিপারে সকাল 7:10 আকাশবাণী কটক কেন্দ্র ক্ষেত্র মহিমা কার্যক্রম প্রচার করব সকাল 7:25 সকাল 7:40 শুনিপারে পুরাতন গীতর কার্যক্রম অতসী কুসুম আকাশবাণী কটক কেন্দ্র সুপ্রভাত পুরী কার্যক্রম শুনিপারে সকাল 7:55 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম প্রচার করব সকাল 8:30 সকাল 9:30 শুনিপারে এসএমএস মাধ্যমে অনুরোধ গীতর কার্যক্রম হিল্লোল শ্রীক্ষেত্র সুরবিক্রমের কিছু তথ্য ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রম রয়েছে দিন 10টায় শ্রোতাবন্ধু শুনলে আসন্তকালের কার্যক্রমের সূচনা আজ তো সময় যাই আজ অধিবেশনকে এটি শেষ করছু পুঁ আপন মানুষ